মই ভেট না চাটো আটাইও জানো যে ভেট একলাক হাঁহে অফিচ আই পারি আর কি কাহতি হাঁহে ধন্যবাদ দ্বিতীয় অন্তিম আঠেবার একটু গীত জোড়ি গীত কে পাশে মানে বাটু ডায়াল করতে করবি শূন্য 91 5 61 2 পাশে না তপসম গলাক এই গীত গীত কে পাশে মানে এনে বাটু